0: জাগাড়াতে তার গাল দেন। তাই আত্মালাই ভুলের সংসারমা ব্যবহার গর্নে কো অবস্থা জাগ্রত অবস্থা। দোসরো সপনা স্বপ্ন অবস্থা যাব আমি সুচ্ছ তা সপনা দেখছ। সপনামা জাগ্রত অবস্থামা জস্তাই 11 ইন্দ্রিয় দ্বারা কার্য গর্ছ র দুঃখ সুখ কো অনুভব পনি গর্ছ। যাব কি তো কে হো হিতা নাম কো নাড়ি মা ভয় কো তমাম প্রকাশ শরীর কো এক চলচিত্র পিকচার সিনেমা। সিনেমা কে হো ঝুঠা হো পর্দা মা যে দেখছ আমি তো সাঁচো হই না তার ভান সাঁচোই সমান হুন্ছ। তেস্তাই সপনামা পনি আমি তমাম অনুভব গর্ছ দুঃখ কো সুখ কো অনুভব গর্ছ। তার তো ভ্রম হো তো এক অবস্থা স্বপ্ন অবস্থা র অর্ক উচ্ছ তেসরো অবস্থা যসমা ইন্দ্রিয় ইত্যাদি কো শক্তি তো রহন্ছ তার কার্য হুদৈন।
1: ভর্খরে শুনভয় স্বামী শ্রী হরিদাসজী দ্বারা প্রবচন। আদরণীয় শ্রোতাহরু আজ জস্তে ভোলি পনি এস প্রবচন কো ভাগ নছুটাই শুনুহলা। সম্পূর্ণ জীবাত্মাকো বাস্তবিক স্বরূপ ভনেকো শ্রীকৃষ্ণকো দাস হো। অতঃ সেব্য অর্থাৎ স্বামী শ্রীকৃষ্ণমা মনকো অনুরাগযুক্ত সেবা ভাবনা জাগৃত হুনু নাই বাস্তবিক ভক্তি হো। তেরা সাধ্য হরি সেবা গোবিন্দ রাধে সাধন শ্রীকৃষ্ণ ভক্তি বতাদে। আদরণীয় শ্রোতাহরু আজকো কার্যক্রমবাট পনি সধৈ জসো প্রভাতকালীন সৎসঙ্গকো লাভ গর্নু নাই ভয় হোলা। ভোলি পুনঃ 5:25 বজে রেডিও নেপালকো রাষ্ট্রীয় প্রসারণ অন্তর্গত প্রসারিত কার্যক্রম আধ্যাত্ম সন্দেশমা ভেট হুনে নাই ছ। ইহারকো দিন মঙ্গল রহোস।